0: এধাও একটা গাঁও বনল হাই। গুমলা জিলা কর সিসই থানা কর এ গাঁও কবো নাগবংশী কর রাজধানী রহে। মিন্তুক বিনা দেখরেখ আর ধুরা এমান পড়ি কহন খন্ডর হয়ে গেল হে। নরতনগড় কর কিলা মোটামুটি 100 একর মহান পসরল আহে। এ কিলা নাগবংশী কর দ্বারা মুগল স্থাপত্য কর পহলা রাজমহল মানল যাই। ডম্বারী বুরু খুঁটি জিলা কর উলিহাতু কর পাশে ডম্বারী বুরু আহে। ডম্বারী বুরু ভগবান বিরসা মুন্ডায় নিজের 12 লোক আর সঙ্গে সঙ্গে আশেপাশে গাঁও কর লোক সঙ্গে মিটিং করেইত রহে। বিরসা মুন্ডায় জল জঙ্গল জমিন কে বাঁচায়ক জ্বালায় বিগুল ফুঁকাইত রহে। ওহে বেড়ায় অঙ্গরেজ কর সৈনিকে হুয়া হামলা করি ডম্বারী পাহাড়কে ঘেরি লেলথি। অঙ্গরেজ আর বিরসা বাটে লেগ বেজাই লড়াই হলে আর বিরসা হুয়া লেগ বাঁচি পড়ায় গেল। হিয়া সেকড়ন লোকের শহীদ হেল চিহ্না দেখল যায় পারে। এসন আরো হিয়া কতক রকমের প্রাচীন স্মারক আহে যে গিলা এখনো তড়ি ঢাপালে আহে। আইজো আবশ্যকতা আহে যে আমরা নিজে আজুকর সঙ্গে বিতল কালকে স্মারক কর ধ্যান দিয়েক যেসে আবৈয়া পিঢ়ি দেখে পারত আর আপন বিতল কালকে জানে পার্থুক। একর সঙ্গে সঙ্গে আমরা কিছু নিজে কর্তব্য যে এতনা ঝাড়খণ্ড মহান প্রাচীন স্মারক হলে প্রাচীন দর্শনীয় স্থল হলে মন্দির মসজিদ তীর্থ সবকে নিজে মানি সাফ সুতরা রাখে চাহি আর দূর দূর লেগ দেখে আওয়া লোককে কোন রকমের পরেশানি না হেউ সে জ্বালায় নিজে সাবধানি রহে চাহি আর ও জায়গাকে সাফ সুতরা রাখে আর সপড়ায় চাহি। আর আশা আহ আওতি বেড়ায় আমরা এসনে করব আর আমরা স্মারক গিলা বিশিষ্ট স্মারক রূপ মহান আমরা দেশে খাড়া হেতিক।
1: और सही बात है भाई बहन, देखो हमारे कर झारखंड कर राज्य में कहो तो एक से किसान प्राचीन स्मारक मन है जिके हमारे में देख सकीला और देख के हमारे में सीख सकीला और छो मल्ले तो खैर जानकारी कर बात है ये है कि नहीं।
2: बिल्कुल बिल्कुल। और तो भाई बारे में हमने जानकारी करत रही और बतात रहे नंद किशोर महतो।
1: और देखो संगी साथी मन अब बेरा भी तनी मनी बाचल है तो काठो गीत से करके हमारे मन कार्यक्रम के समाप्त करो। तो गीत है
2: रोरे जुगाड़ के रही
1: भाई। देखो बिना जुगाड़ कर कैसे आओ तो भाई सुनो या मत सुनते रहे ना तो जरूरी है जुगाड़। तो चलो सुनीला हमरे मन कुरमाली में कृष्ण महतो और संगी मिलकर गावल गीत।

0: তো কৃষ্ট মাহাতো আর সঙ্গী মনকার গাওয়ালের সঙ্গে আজকের আমার দিনকের বেড়া সিরাত হে। তো কাহক চাহি খুশ রহো, মস্ত রহো, আর ব্যস্ত রহো। তোর মনকার সঙ্গে মনোজ আর
1: যুগনি বহিন কে দেউ বিদা, জোহার।

0: ধাকার রাবে লই কেদা যে কাউডি সেরমা 2025-26 রে আয়কার বিভাগ দো হুদিশ খুন বাড়তি 12 কারোড় টাকা খাজনা কো জারা কেদা। ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি বিহার ঝাড়খণ্ড রে নিজে তে খাজনা এম রে যত খুন মারাং খাজনা এমগিজে বেনাবে না। ঝাড়খণ্ড বিজলি এমন ঠাঁ রে বাড়তি দোহায় নাম কেদা। দুমকা গোবিন্দপুর ট্রান্সমিশন লাইন রে মিদ সার্কিট চার্জিং কামি ভাগি লেকাতে পুরোবেন তাইম নিত জে ইউ এস এন এল যততে 450 মেগাওয়াট হাবিজ বাড়তি বিজলি নাম দাঁড়ায়। ঝাড়খণ্ড একাডেমি কাউন্সিল জ্যাক দো 6 মাই হিলো ইন্টারমিডিয়েট বিনিড 2026 ওর জয় ডাকরা কেদা। নোয়া সেরমা কলা সংকায় রে 6.61% সানেস খন 12.62% আর বনিজ খন 6.25% গিদ্র কো গান কদা। নক্সালি বিরুদ্ধ রে চালা কান অভিযান রে চালাবেন হাট পুলিশ দো বারিয়া ভাগি কামি কো কামি কেদা। পুলিশ দো লাতেহার খন দাবন আকাদে সংগঠন জে জে এম পি রিন বারিয়া আর কুটি খন পি এল এফ আই রিন পে হড় কো গ্রেপ্তার কেদ কোয়া উনকু ঠেন সাপাব আর কার্তুস কো নাম কেদা। কেন্দ্রীয় স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রালয় যত পনত কেন্দ্র তে শাসনের পনত আর আইমা এজেন্সি কোয়া গড়তে গোটা দিশম অখিল ভারতীয় অগ্নি সুরক্ষা সপ্তাহ কো মানাবেদা। নোয়ারে মুড়ুত এনএম দো স্বাস্থ্য কেন্দ্র কো সেঙ্গেল তে বঞ্চাব আর ব্যবহার ইদি কতে হোড চেঙ্গাই কো বাড়তি কানা। রাঁচি রে কোরা কান্তে স্যার সিকুকাই অল ইন্ডিয়া ওপেন কারাটে চ্যাম্পিয়নশিপ রে ঝাড়খণ্ড 12 সোনা পদক সাও ওভারঅল চ্যাম্পিয়নশিপে বিনায়না। বঙ্গাল দো দোসার আর উড়িষ্যা দো তেসার ঠাঁও কিনহা মেটাকাদা। তিরলো ধাপ রে রাঁচি রিন সাজি ওঝা আর কোড়া ধাপ রে ইন্ডিয়ান আর্মি রিন মোহন দো যত খন ভাগি উদুগ রে সিরপাই আমেটাকাদা। নোয়া সাঁতেগি মিনহাট রেয়া খবর নোডেগে মুচাদ এনা জোহার।
1: आप सुन रहे थे क्षेत्रीय भाषाओं में समाचार, आकाशवाणी का ये रांची केंद्र है। सुनिए समाचार ध्वनि चित्र।
2: आकाशवाणी रांची से प्रस्तुत है समाचार ध्वनि चित्र।